0: team will face arch rivals Pakistan in a crucial pool D encounter of the FIH Men's Hockey World Cup in Amstelveen, the Netherlands today, with both teams battling for a place in the next round. India, currently on 3 points from 2 matches, need at least a draw to secure qualification. Pakistan, on the other hand, have just 1 point after 2 games. In men's cricket, host Sri Lanka will resume the second innings at the overnight score of 84 for 4 on day 4 of the first test match of the series at the Gal International Stadium in Sri Lanka today. Earlier, India were bowled out for 193 in the second innings, setting Sri Lanka a target of 372 runs. India were dismissed for 462 in the first innings, while Sri Lanka made 284 runs. The second and final test of the series will be played in Colombo from the 23rd of this month. In football, East Bengal FC will take on Sporting Club Delhi in the first semi-final of the 135th Durand Cup at the Salt Lake Stadium in Kolkata today. The match will begin at 7 p.m. IST, with both teams aiming to secure a place in the final. And now for a look at today's newspapers, it's over to Renu Kataria.
1: Thank you, Abhishek. National Testing Agency refresh, 4-tier paper check, 600 experts out, CISF security at officers informs the Indian Express. Nitin Naveen taps Tauri for UP, Punia for Punjab ahead of 2027 polls, reports the Pioneer. The Pioneer, in its editorial piece, The Courage That Refuses to Look Away, writes that World Humanitarian Day honors the selfless service of humanitarian workers, but they need protection and funding, not just applause. Trump cites CEC, India poll rules to push US voter ID bill, states Hindustan Times. Pakistan Supreme Court orders Imran Khan be moved to hospital, reports the Asian Age. And finally, vocational education third language must for class 9 from the current academic session, writes The Times of India about Delhi government's revised class 9 examination and promotion policy. And with that, it's back to you, Abhishek.
0: Thank you, Renu. And now, before we end the bulletin, the headlines once again. Government approves incentive scheme to accelerate domestic PNG connections. National Testing Agency revamps its examination team by removing 600 experts and onboarding new ones. Jharkhand government releases list of 44 recruitment exams cancelled due to irregularities amid students' protest. Anti-corruption branch of Delhi government arrests former minister and AAP leader Satender Jain and 5 others in the Jal Board bribery case. UAE suspends all trade and financial dealings with Iran after accusing it of missile threat. And India to take on Pakistan in the crucial Pool D match of the FIH Men's Hockey World Cup in Amstelveen, Netherlands today. And with that, we end the morning news. Have a nice day.
2: Akashvani Kotak. Etevolajan Karjakrama Rilikri Pracharkulu, Akashvani Dilliru. বর্তমান প্রচার করছু ওড়িশা জীবিকা মিশন দ্বারা প্রায়োজিত কার্যক্রম
3: আম হাতে কৌশল অছি ভাল উৎপাদ বি অছি কিন্তু আম ব্যবসায় কোন দিনে বড় বাজারে পৌঁছি পারিব
4: নমস্কার মিশন শক্তি বিভাগ পক্ষৰ উপস্থাপিত সশক্ত মহিলা সমৃদ্ধ ওড়িশাৰ এই বিশেষ আলোচনাক আপোনমানক স্বাগত কৰুছি মই আশুতোষ
3: আৰু মই দিবালিন আজি আমি এভলি এক বিষয় ওপৰে আলোচনা কৰিবা যা গ্রামীণ মহিলাঙ্ক উদ্যোগকু আহুরি আগকু নবারে সহায়ক হেব
4: অর্থাৎ আচার প্রস্তুতি সিলেই হস্তশিল্প খাদ্য প্রক্রিয়াকরণ ভলি মহিলা পরিচালিত উদ্যোগগুড়িক পাই কোন এক বড় সুযোগ
3: নিশ্চয় ওড়িশা জীবিকা মিশন এবং আইআইটি ভুবনেশ্বরৰ মিলিত সহযোগৰে পরিচালিত উদ্যম অঙ্কুৰণ কার্যক্রম মাধ্যমৰে উদ্যোগীকু মিলিব আধুনিক প্রযুক্তি উন্নত প্যাকেজিং ব্র্যান্ডিং বজার সংযোগ এবং বিশেষজ্ঞ মার্গদর্শন
4: আচ্ছা যদি কে নয়া ব্যবসায় আরম্ভ করিবাকু চাহান্তি সে কোন এই কার্যক্রমে আবেদন করি পারিবে
3: না এই কার্যক্রমটি সক্রিয় থিবা মহিলা পরিচালিত উদ্যোগগুড়িকর বিকাশ পাই আবেদনকারী অতি কমরে 12 মাস ধরি সক্রিয় থিবা স্বয়ং সহায়ক গোষ্ঠীর সদস্য হইথিবা আবশ্যক
4: এহা দ্বারা কেউ মানে লাভান্বিত হই পারিবে
3: ব্যবসায়ের বার্ষিক আয় পাই নির্ধারিত মানদণ্ড পূরণ করা হব পঞ্জীকৃত ব্যবসায় পাই 20 লক্ষ টাকা গোষ্ঠীভিত্তিক উদ্যোগ পাই 15 লক্ষ টাকা এবং ব্যক্তিগত উদ্যোগ পাই 12 লক্ষ টাকা বার্ষিক আয় রহিবা আবশ্যক
4: যদি জিএসটি এফএসএসএআই কিংবা অন্যান্য পঞ্জীকরণ আবশ্যক হুয়ে

0: ললিতে তোমার মোর সম্পর্ক বিষয়ে বাবা কিছু শুনলে তাহলে তাঁর সমস্ত বিষয় কহিদেওয়া হব নহেলে এইটা হব চরম বিশ্বাসঘাতকতা মু তুম ঘর অতিথি হয়ে আসি তুম বাপা পুয় ভি স্নেহ পাইলি তুমি তো সেবা শ্রদ্ধা আদরের মতো নিজ কানি প্রণতরে বাঁধি রখিল এতে আপনার করে নেল যে তুমি ছাড়ি নিমিষে মাত্র বঞ্চবা মো পক্ষে অসম্ভব
1: সত্যে এমিতি চাটু কথা কহবা কেবেঠু শিখিল
0: তুমি দেখবা দিন
1: তুমি ভারি ইয়ে
0: সত কুচি ললিতে তুমি ছাড়ি মু বঞ্চিপারিবি
1: তাহলে মু কোন করিবি একথা বাবা কহুন
0: কহিবি বলি ভাবুছি হেলে
1: আজি শুভ দিন গাঁ দেবতী নিকটরে সমস্ত পর্ব মানুষ বাবা বি সেইটি অনেক চাল যা যা কহবার অজি হি বাবা কহিদিও
0: ঠিক অছি আজি কিছু গোটা সমাধান করিবা

0: ললিতে
1: কুহ,
0: অনেক দিন হেলা মো মনরে গোটে সন্দেহ রই যাইছি, কিন্তু বাবাঙ্কু পচারিবাকু সাহস পাওনি।
1: সন্দেহ? সন্দেহ কো বিষয়রে?
0: মানে মানে তো মো বাবাঙ্কু বিষয়রে।
1: মো বাবাঙ্কু সন্দেহ করছ? সে কোন এমিতি কাম করছন্তি যে?
0: নাই নাই, তুমি মতে ভুল বুঝনি, মোর কহিবার অভিপ্রায় হেলা।
1: কুহ, চুপ রইল কাইকি?
0: তুমি কিছু ভুল বুঝিবনি তো?
1: না।
0: মানে বাপা প্রতিদিন রাতে অধরে ঘর কেউ আড়ে চালি যাতে যে সকাল ফেরন্তি, মু অনেক থরে ঘটনা দেখিছি, আউ এহার রহস্য ভাবি ভাবি থলকুল পাউনি।
1: ও, এই কথার এতে সন্দেহ? দেখ, এইটা অতি গুপ্ত বিষয় যাহা কি কেবল বাবা হি জানন্তি। মু ছোট বয়সর এই ঘটনা দেখি আসছি, হেলে সে রহস্য আজি পর্যন্ত বুঝি পারনি। বাবাঙ্কু পচারলে কহন্তি সে ঠাকুর পূজা করিবাকু যাআন্তি বলি।
0: সতে? কেউঁঠি সে ঠাকুর অছন্তি?
1: বাবা কহন্তি অগনা অগনি বনস্থ ভিতরে গোটে পাহাড় খোলরে ঠাকুর অছন্তি, ভারি প্রত্যক্ষ।
0: ললিতে, মতে কোন সেই ঠাকুরঙ্কু দর্শন করিবার সৌভাগ্য মিলিব? তমে টিকে বাবাঙ্কু কুহন্তনি।
1: নাই লো মা, মু সবু কইবি, হেলে এক কথা বাবাঙ্কু মু কইপারিবিনি।
0: তাহলে মু মধ্যে আজিঠারু অন্ন জল স্পর্শ করিবিনি।
1: একই কথা, যাহা সম্ভবপর নুহে সেই কথার এতে জিদ করিবা কোনো উচিত হব?

0: শঙ্খ চক্র গদা পদ্ম হার কঙ্কণ কেউর মুকুটরে প্রভুঙ্কর তনু সুশোভিত। ধন্য হেলি প্রভু, ধন্য হেলি, মোর সমস্ত পাপ তাপ দূরীভূত হইগলা।
1: দেখিল তো বিদ্যাপতি, ভাবুছি এথর তম মনরু সবু সন্দেহ দূরীভূত হইযিব।
0: হ্যাঁ বাবা, আপনঙ্ক দয়ারু প্রভুঙ্ক দিব্য রূপ দর্শন করি মোর সমস্ত সংশয় দূর হইগলা।
1: চাল ঘরকু ফেরি যিবা। হ্যাঁ, এথর তুম আখিরে অন্ধপুটুলটি বাঁধি দিয়ে। ছয় ছয় প্রভু নীলমাধব।
2: তুমি ঠাকুরঙ্কু দেখিবাকু আউথরে যিব না?
0: সেই দিব্য রূপ দর্শন পাই তো মন ব্যাকুল হেউছি, হেলে উপায় নাই, আখিরে পটি বন্ধ হইতিবা যোগু রাস্তা বারি পারিনি, যিবি কেমিতি?
2: বুঝিলা, কাহাকু কহিবনি। তুমি যিবা পূর্বরু মু গোটিয়ে উপায় করিথিলি।
0: কোন করিথিল?
2: তুম গামুছা কানিরে মাগিথিবা সরিষ মুঠায় বাঁধি দেই সেথিরে ছিদ্রটিয়ে করিদেইথিলি। তুমি যে রাস্তায় যাইছ সরিষ তো বুণি হয়ে যাইথিব, আউ কিছুদিন পরে গছ উঠিব, তাহাকু দেখি দেখি তুমি পুনি ঠাকুরঙ্ক পাখরে পৌঁছি পারিব, মতে বি সাথিরে নিয়ে যিব।
0: বা ললিতে বা, তুম ভলি বুদ্ধিমতী পত্নীকু পাই মু গর্ব অনুভব করুছি। কি সুন্দর উপায়টি করিছ সতে, দেখুছি চতুরতারে তোমাকে কেহি টপি পারিবেনি। আচ্ছা, তোমাকে গোটে কথা কই বলি ভাবুছি, কালে তোম মনরে দুঃখ হবে বলি।
2: কহ না, মো মনরে দুঃখ কাই কি হবে?

0: হে প্রভু অন্তর্যামী, তুমি মোঠারু অন্তর হইগলে মু কিপরি বঞ্চিবি প্রভু, কিপরি বঞ্চিবি? একই কোলাহল শুভুছি, গাঁ ভিতরে নিশ্চয় কিছু বিপদ ঘটিছি, যাই দেখে। জয় জয় প্রভু নীলমাধব।
1: বিদ্যাপতি, এইটা কোন সেই গুহা যেটি প্রভু নীলমাধব অছন্তি?
2: হ মহারাজ,
1: চল শীঘ্র ভিতরকু চল।
2: কি আশ্চর্য, মহাবেদী শূন্য পড়িছে, নীলমাধব গলে কুয়াড়ে?
1: কণ হেলা বিদ্যাপতি, প্রভু পীঠরে নাহান্তি?
3: তাহলে তাহলে আমার আগমন জানি সেই শবর ভগবানকু কোঠি লুচেই রখেছি। যাও সৈন্য পঠাই শবর পল্লীকু বেঢি রখ, যদি সে শবর নীলমাধবঙ্কু ফেরেই ন দিয়ে তাহলে তাকু সবংশে ধ্বংস করে দিবি।
4: মহারাজাঙ্কর জয় হোক। এই সেই শবর বিশ্বাবসু মহারাজ।
3: মু জানে তুমি ভারি চতুর, মোর আসিবা জানি মহাপ্রভুঙ্কু কোঠি লুচাই রখিছ। কুহ বিশ্বাবসু, তোমার নীলমাধব গলে কুয়াড়ে?
0: হে প্রভু নীলমাধব, তোমার ভক্ত আজি বিপদরে পড়িছি, রক্ষা কর প্রভু, রক্ষা কর। তুমি কেউঠারে অছ দেখা দিও প্রভু, দেখা দিও।
5: রাজা ইন্দ্রদ্যুম্ন, মোর ভক্ত শবরাজকু বিনা দোষরে দণ্ড দিও নাহি, মো আদেশ মানি তাকু মুক্ত কর।

0: limsi
1: limsi
0: yang dol de
1: dolo dolo
0: abla lilai godan da kitna bara
1: ami kopan ji tiji tiate sofa me beseng jaking sofa me tiji tele abara
0: yai nami to skulin den pajan ji gorjang ilina jiren ha nyanga da kulin de bangsa dol dokote
1: anji skulin sile ইলাজিন গরজাংলেন আনজি গরলে ডকুতজি
0: হ্যাঁ
1: এতে না আসান
0: হ্যাঁ
1: ইয়াংজি ওয়াংজি পসজন ইংগালে বাঠন
0: নতেনে
1: এতে না আসানলেন টিউশন গরজাংলা বই
0: জন্মাসান টিউশন না পাইন দে দে হ্যাঁ
1: হ্যাঁ
0: এলে আই গরজাং দেখি শপিং গরজাং নংনাস ডকুজি পো
1: ডাকুজি আমি সরা ছিলেন যে উন্নতি বি
0: ডাকুজি জাগা ডাকুজি দে আমি যাই তো বলছেন ডিগ্রি জাং নিতে নলে পিজি পিজি এম এল জি কাজা কাপছি চাকরি জাং যাবছে আমি টিউশন আমি ডল ডাকুজি দে সিঙ্গি বারা বারা মেলেন যে ডল ডলতে
1: ডল
0: ডল জাং না জাং না বারা বারা গলামছি দে এতেলে আমি তিঙ্গাল পেন্ডেন আঙাতে নামি গরজাং নিয়ম বারণ যদি সিঙ্গিনা বারা মেলেন যেন জুল ভবিষ্যৎ লেগান জি গলাম ওটি তেঙ্গাম
1: সবিং আপসে জি চাকরি নাংতে জি গামলে
0: মান্যতে দে
1: তিন আসেন বারান গয়েন জি দেনেন আনিন জি তিন আবারা তুবলেন জি দেনেন আনিন জি
0: জুল মরে না কত ডলা বেরনা বংশা বেরনা এনেলে নামি পাজান জি নিয়ংনা অস্ট্রেলিয়া রকুজন আপসি হ্যাঁ আন জি টিউশন দিতে অস্ট্রেলিয়া মেছি জড়ে ওটি পাটান টিউশন মেছি ও টিউশন মেসি গরজান দে এতে নাইন তাপ সেই অস্ট্রেলিয়া ডকনে আমি জি টিউশন চড়িয়ে যা
1: টিউশন নিয়ে জি
0: যেন না বুঝলে ডকতে আনি দিচ্ছি এলে কেনা সেলে আমাং তো আদিন না যোগা বিনা তাম্বেড়া দে নাম তো কেন আধুনিক যোগা কারণ টেকনিক্যাল যোগা হ্যাঁ আমাং আদিন নাম আদিন বার নিতে দে তা সেলে নামি কেনা যোগা লিং কেন টেকনিক্যাল যোগা লিং হ্যাঁ নিয়াঙ্গান পজন ভবিষ্যৎ অন্য সেলানি নিজে আজেং লেন তনংতে কানাসন ওয়াঞ্জি ইয়াঞ্জি বারন ক্লাস টিচার গন মাস্টার অন্য বরদাই তর কল দেন কানাসেলেতে আঙাতে সিং ইচিনা জি পজন জি তাকানি ওয়া ইয়াঞ্জি বারন দায়িত্ব ডকলবে হরিদিন গামতে সে কই দেন পজন ভবিষ্যৎ পজন মরে না আনি আজেং লেন নানি আজেং লেন তনংতে হ্যাঁ এতেল নাম্বার এতেন নাম তো দিনা দিনা আলা আলা পজন জিতুম সৌরাষ্ট্রজন রয়েছি কাশ্মীর রয়েছি আদিবাসী জি কম্পিটিশন ডেলি যা কেতা আসলে মানে সময় নষ্ট হের মেলবে সিংটা কলিমিন্ডালে যা হস্টেলটা কলিমিন্ডালে যা মানে এতে নাং না মনো ডেলে

0: பஜஞ்சி கனாசேல மல்லி திங்கல்லி வேண்டேன் சபிமிலே அவகல்லி ஆயங்கி பஜஞ்சி அடோஞ்சி ஞாங்கான் டகல் டகுத்தே பஜன் ஞாங்கான் அணி ஞாங்கினே ஹா கனா அவகல்பு டேத்தே ஒருத்தங்காமத்து ஜோதி நம்மி பசி பிஞ்சி இத்தின் சமய அசுராண்டில் கொர்ஜாங்க ராஜிடேன் অঙ্গনবাড়ি কেন্দ্র এতে অসুবিধা তিতে মালে এতে এতে অঙ্গনবাড়ি কেন্দ্র নাঙ্গা অসুবিধা ডাকুতে কানজা কিং আবির না আন্দাং আসলে আবে অঙ্গনবাড়ি যদি বিজয়লক্ষ্মী লগে
1: গজপতি জেলা
0: ইমতা
1: অঙ্গনবাড়ি বারা
0: লিমতা
1: অঙ্গনবাড়ি
0: অঙ্গনবাড়ি
1: বারাঙ্গেন পাঙ্গু রম্বর করুক সারিং মলই মিঞম সিক আপসি ডান আবরং সেলে ডিথিং গানাগাং গালবিনেন সাকাই ডান রডু তুল ড সামাং সুক ডাকু তিমবি কুনাম্বরী আবার রাজি সালে সারিং সংঘ বজেনজি ইয়াঙ্গম গরজাং লিঙ্গম বানাক সানি ডি ইতে কনল কল নসু কল কল আনাংে বোমনরা গমাং মরা রামা সারিং নিবুন লফাং বিনে আর আও তাকা তিচ্ছবি আতাস সঙ্গং গোড়িয়াং গোড়ি রে নালে নিবো তুর্তুমা তুর্তুমলে কনল কল নাং কুন আলিবু পাঙা পাংলে সনায়ম ডে আচ্ছে গামলে আবো সঙ্গং গনোড়ি নেতে গোরজাং লিঙ্গন
0: পদঞ্জি সেলে ইতিনিতে আবার মেতে
1: জিঞ্জ সেলে এরনুম সারিং তুরুমঞ্জম আপসেই কিকিনা তংসেঙান আন্ডি না বাতে আনিঞ্জি ঞং ঞং বিন রেতি
0: জি ইত্যাজি গরজাং
1: ইত্যাজি সেন্টারজি তামজি
0: সপ্তাহ
1: তারমাংমিটার
0: অঙ্গনবাড়ি
1: আবু অঙ্গনবাড়ি বজান
0: ওয়ানাগরজাং বই
1: আনি তুমকুর না গরজাং বই
0: আনি ইরন নিতে
1: ও আনি জানা গালজি কিনল নিতে
0: আনি ডিজন মিনিম ডালে
1: আনি 2008 সারিং জয়েন নিতি
0: আমি বতন দেখো নিতে অঙ্গনবাড়ি
1: যা মিনি সেন্টার সাতান লোকো দেখো অঙ্গনবাড়ি সেন্টার দে
0: ইয়াঙ্গো নামি পাজঞ্জি আসলে ইতিনতে আগনা গাতিলে বনে বংশ বংশ দেশি পাজঞ্জি অঙ্গনবাড়ি অত্র তিতি ইয়াঙ্গ তিকতা বেন বেরনা
1: অঙ্গনবাড়ি সারিং না পাসজঞ্জি প্রিস্কুল সজঞ্জি বোপালিন বুডারান অন্ডা তিবিন রেতি ড সোমবার মঙ্গলবার গুরুবার শুক্রবার শনিবার মেনু অনুসারে গ্রাহকা তানিয়ান রেতি ড জলকিয়ান জনক তানিয়ান রেতি সোমবার ড গুরুবার কানি গজামুগ মঙ্গলবার শুক্রবার শনিবার চুড়া সারিঙান বুধবার রাতে মুড়ি তানিয়ান রেতি আমাং আতা রেসিমাম বি তানিয়ান রেল ড নামি রুগন ডুংনা চিন আগাম নিয়ে সারি কিনতে নিতিতি জানাং দেন জজ অঙ্গুর কি এপুল কি কমলা কি তিবা গামলে বেতি গামলে জি অফিস সারিং কুনাম্বরি তানিয়ান দেতি আলে অফিস সারিং কেন সুপারভাইজার জি মিটিং প্রজেক্ট মিটিং সেক্টর মিটিং আনাং অপেক তিলেন জি
0: প্রজেক্ট মিটিং
1: আলে প্রজেক্ট মিটিং ব্লক লিং গুমান দেতি
0: এলে সাবিং অঙ্গনবাড়ি বইতি তিতাজি
1: ও সাবিং অঙ্গনবাড়ি জি ইরতাজি কুনাম্বরি সারি গো আলেন আসলসি সতেন আতুম জিমাই অঙ্গের সি সতেন আতুম জিমাই আসলসি যেন অঙ্গের সিজন সাকাই গানালামা ঞাঙা ঞাংলে আনি সুড়ালিং জিরেন ইয়াঙ্গাম বানু ডিয়েন দে আন্ডেলে আনি জিরে মামন রিং না জসেল তিকি সানায়াম ডে তি ওয়াইয়াং জি আনিম ডকু তি ওড় গরজাং নানিম ডকু তি কানা সানালে থানেক সেংলেন ডকু
0: আও ইয়াং নামি গুমা ব্লক লিং আমবেন নুংকু জাকি পজঞ্জা গ্রাগা সেল গুমা সলাপাং তাড়ে ওয়া সনা পাং তা
1: গুমান ব্লক লিং সারি তি চিলেন জি রুমকু
0: গুমান ড তামকুর নাঙ্গা না পাং তকনি
1: গাড়ি লিং না পাক তাই
0: গাড়ি লিং সারি বোতিন লেবুন তি তবেন
1: আলে না তি চাই লিবুন
0: মানে কানে পাং পাং না সেল লেবুন তে নিজি সিলিং বেন ওড়ে
1: নিজে সিলিং না সারি আখর চতাই
0: সরকার তি বিম
1: যা
0: আতিলে না পাম্পারা সরকার তো বিম্প
1: যা আতিলে
0: নাম

কোটি ভক্তি গীত আকাশবাণী শয়পুর সমাদিন গোটায়ে শুণন্তু হিন্দি সমাচার রিলে করুছু আকাশবাণী দিল্লি রু।

0: শিশু পাই মা হি দুনিয়া মা শিশুর প্রথম শিক্ষাদাত্রী শিশুর ভবিষ্যৎ গড়িবারে সে নিজক জলাঞ্জলি দিয়ে থাকে এহা তো আমি সমস্তে অনুভব করুছে আম পিলাঙ্ক ভবিষ্যৎ গড়িবা পাই আমি সববেলে তৎপর থাও আউ আম কথাকু শিশুটি তা কোমল মনরে বিশ্বাসর সহ গ্রহণ করে নেই থাকে বেলেবেলে আম পিলাঙ্ক মনরে সাহস উৎসাহ ভরিবা পাই আমি মিছ আশ্বাসনা বি দেই থাও আজির গল্প মামা তো মিছ কহিলু এইভাবে এক জীবনর সত্যতা নিয়ে আধারিত তো আসন্ত শ্রোতা ভুণী আজ গল্প শুণবা মামা তো মিছ কহিলু গাল্পিকা ডক্টর সুমিতা বেহেরা
1: এমএসসি সরিগলা মো ভান পুয়ার চাকরি গোটে বি লাগিছি কালিয়া কৃপার পড়া সারি আজ সে পুনে ফেরুছি সকালে ফোনরে কথা হেউতলি তা সহিত মু কহিলি পুয়রে তু আমার আহুরি গোটিয়ে ভালো চাকরি পাই মন লগাইকি পড়ে টিকে কষ্ট করে আগ খালি মজা করিব হো হো হই হসি উঠিলা মো পুয় কহিলা মামা কেতে মিছ কথা তু আগরু কহিছু চমকি পড়িলি মু মিছ কথা পুনি মু পচারিলি কোন মিছ কহিলি কি রে তোতে সে কহিলা নবম শ্রেণীরে কহিলু এই দুই বর্ষ মন লগাই পড়ে তাপরে খালি মজা করিবু পড়িলি দশম সরিলা প্লস টু রে কহিলু এই দুই বর্ষ যদি পরিশ্রম করিবি তবে মজা হি মজা পড়িলি তাপরে এমতি প্রতি পরীক্ষা বেলে তু সেই গোটিয়ে কথা হি দৌড়াই চাললু এমএসসি বেলে কহিলু ভালো কি টিকে পড়ে ভালো জব লাগিব পড়িলি আর পাইলি বি এবে কহুছু আহুরি ভালো চাকরি পাই আউ টিকে কষ্ট করে পড়িয়া।

0: গল্প নুহ, ক্ষুদ্র গল্প, ক্ষুদ্র গল্প তাধরে মানে বেশি ভাল লাগে। অনুগল্প আপনার স্বতঃ লেখি যায়, ঘটনা দেখি দেলে আপনার সেটা মেসেজ দেবে সোসাইটি লেখি যাব, কিন্তু ক্ষুদ্র গল্প, ক্ষুদ্র গল্প আপনার গোটে গল্প বইরে 20-25টি গল্প দেলে ক্ষুদ্র গল্প, তাকে লেখা মতো ভারি আনন্দ লাগে। আউ নিজে বি মজা পায়ে সে গল্প লেখিকি, সে বিষয় লেখিকি ভাল পায়। আপনি গল্প কবিতা তো এটা নিহাতি বি খালি লেখি দেলে আপনি চিন্তা করবে কেউ ধারার গল্পটা যাচ্ছি, লোক আনন্দ নৌচন না নাই সেটা দেখা পড়ব। কিন্তু মতো ক্ষুদ্র গল্প বহুত মজা দিয়ে, ক্ষুদ্র গল্পর মর অনেক বহি, ক্ষুদ্র গল্প হি মতো বহুত আনন্দ দিয়ে নিজকে লেখবার।
1: কেতে খন্ড বহি প্রকাশ কলে?
0: বহি ম্যাডাম 70 খন্ড পব্লিশ হয়ে সারা। এবে টিকে শ্রীজগন্নাথঙ্ক উপরে তাঙ্কর লেখা উপরে বহুত চালিছি লেখা, তা ছড়া শিশু গল্প ওরা অপ্রকাশিত সব হয়নি, কিন্তু 70 খন্ড প্রকাশিত হয়ে সারা।
1: তো কবিতা লেখিবা কবি সেমিতি কিছি সহজ মনে করন্তি না নাই কবিতা পাই আপন ভাবিবাকু পড়ে?
0: যদি কহিলে কবিতা ভিতরে যদি কবির হৃদয় খোঁজি যায় তাহলে সেই কবিতা কোন পাঠকঙ্ক পাই হৃদয় গ্রাহী হুয়ে। আর কবিতা হেলা কোন ভাষা ভাবর সমন্বয় রহিবা দরকার, কবিতার শব্দ সব যেমতি থরে পড়িলে বারম্বার পড়িবাকু ইচ্ছা হব, সেই সব সেই কারুকলাকু বুঝিবাকু আমাকু পড়িব। ভালো মানে পাঠক তাহলে হি ভালো পাইবে। ছন্দ কবিতা লেখিবা হচ্ছে বহুত কষ্ট, আউ আপনকর গদ্য কবিতা লেখি হয়ে যায় তাদের মধ্যে বার্তা থাকে। যে মু গোটে কবিতা বই মোর বাহুড়া বসন্তরে তমে, সেটা হচ্ছে রোমান্টিক কবিতা ম্যাডাম, কিন্তু রোমান্টিক আপনার গছপত্র সহ করে পারবে, আপনার ফুল সহ, পরিবেশ সহ, সবু সহ। প্রেমী গোটে পুরুষটিয়ে পুরুষ স্ত্রীলোক করে পার, স্ত্রীলোকটিয়ে বি পুরুষ পাই সেইভাবে ভাবিব। আপনার যদি কহিবে ছোট কবিতাটে মু পড়ি পারিবি।
1: নিশ্চয় বর্তমান আমার তো কবিতা শুনিবার বেল আসিছি।
0: কবিতার বহির না হলে বাহুড়া বসন্তরে তমে, বসন্ত সমস্ত জীবনরে আসে, সে বাহুড়ি যায় তা স্মৃতিরে সব রহন্তি। শুনন্তু কবিতা তমে, যেউ নীল কই আখিরে তুমর প্রীতির কজল গার, সে আখিরে সখি বন্ধা পড়িছি মন প্রজাপতি মোর, যেউ সঞ্জরে মাছি অন্ধাররে ছুঁইথিলি তুম দেহ, সে সঞ্জরে এই হেনার মহক তুমি কিন্তু এটি নাহ, যেউ আষাঢ়র তুঠ পথররে ওদা করিছিল পাদ, সে তুঠরে আজি ছুঁছি মুনীতি নীল নীল অবসাদ। ধন্যবাদ ম্যাডাম, লম্বা কবিতাটে মু এতিকি পড়িলি।
1: সময়র আমাকে তো ধ্যান দেবাকে পড়িব।
0: আউ গোটিয়ে খালি শুনতু শ্রাবণর সেই তমে, সমস্ত কবিতা তমে 1, 2, 3, 4 এমতি করে হয়েছি। শ্রাবণর যেউ কলম সকালে নই কূলে হেলা দেখা, মু তো গহীর ক্ষেতকু বাট ভাঙ্গি গলি কাদুয়রে একা একা, পাদ কেবে যদি আগকু যাইছি মন রহি যায় পছে, পাষাণ সময় পচারিব নাহি কিয়ে কেউঠারে অছে, কিয়ে কেউঠারে অছে।
1: বহুত সুন্দর, বহুত বহুত ধন্যবাদ ম্যাডাম, আপন আমাকে সময় দেলে, এতে সুন্দর সুন্দর গল্প কবিতা আমাকে শুনেইলে, তা সহিত আপনার সাহিত্য যাত্রার কথা আমার আগে বাঁটিলে, সেপাই আমার কেন্দ্র তরফ আপনার অনেক অনেক ধন্যবাদ।

0: আলে মোর রেডিও শুনতে রে বা সরতে ভাই বইনি মন কে মই চন্দরমা ডুলি ডুলি জোয়ার কর
1: মই মই সা জোয়ার কর দিল নি
0: অলপ ডুল ডুল ডুল তুই
1: ডুললি আছি যাই আর
0: এ মামা
1: হে
0: হি তুই পুনি আই বল মম বাট যাই রে লুস পুনি ওদর লুস পুনি
1: সে গাড়ি মন চাপাই তিরলে আর খেনতে সি নদর তা
0: গাড়ি মন এনতি চাপাই দে ভাই কি
1: আর সে ভুটভুটি মন দাড়ি করি তো আন করে গুদ গুদাই করি দুয়াই দেলা স্পচবাত দুয়াই দেলা আর
0: সতে কি
1: জার সে নালে জগাড়ি জিবার নাই
0: দে কোন দি পাইলা কি কেনতা
1: পাইলা বইলে সে বলবম সে দাড়ি লিগ নাই সে ডাল মন এ সেটা সঙ্গে সে গচ্ছে যাই করি লটকি গেলি আর
0: লটকি গলুস তো তলে ও ধরলে পাই থাকবে
1: পাই থাক পাই থাক
0: আইটা আমর আমর বাবা বলে না থাকা তোকে রক্ষা করলে
1: হ্যাঁ সেন্টার সে

0: ভাবলি
1: এটা মাম ভাই বোন মনকে কই দৌ এবে আমি যা লোক মিশা লোক জাগ্রত রেবার আছে পিলা টকি সান পিলা সবু গলে কি না অলপ রোড পালি পালি কে চালবার আছে কোন গাড়ি আইলানি বলে অলপ আমি মিশা সাইড হওয়াকে পড়ছি আমার এই গাড়ি বালা মনকে মিশা অলপ জানবার আছে যে নাই লোক মন গলায়নি অলপ ধীরে করে চলাও বলে
0: আমি পাপড়া মন তো হিন্দি হিন্দি বলবো হাত গড় বসে যাই ওই
1: কাই
0: আর গাড়ি মন টুকু মরাই তিরলে দাদা হি নাই
1: ওই আইটা তো আমার জাগ্রতাকা আমকে রক্ষা করছি
0: সৎকা
1: কি নাই এ দে বেলে লাবে আজ আর ওদিক কাতা হলে নহেনি
0: খাইলা যে
1: খাইলা বললানি দেখনি ভাই বইনি মন মুন পটাই ভাই তোর হ্যালো সারদা লাগবা গীত প্রকাশ বাবু ভাল আছিস কি আজ জয়পুর বাটে পানি জবর মারলানি কাই কি
2: জবর মারছিলা কমলা তে
1: তবে এই পানি মারবা কে কাই গীত শুনবাস কই দিয়ানি
2: তবে কি আপা পানি মারি গলা ঝাই গটা শুনে দে রে
1: পানি মারবা কে পানি মারবা ঝাই গীত শুনবাস নি
2: হাই আপা
1: আর তোমার মন কর
2: মামা মন আছে নাই
0: জোর লাগা জোর লাগাও
2: আর জোর মামা জোর
0: এ দে কাপি উড়ি খাইতিলি তো আর
2: হ্যাঁ হ্যাঁ
0: হ্যালো সারদা লাগবা গীত কে কইল আসনি বাবু তোমার পরিচয় লোক দিয়াস
3: জীবন
1: আলে জীবন বাবু গাগর পানি ভাল আছে তো
3: ভাল আছে টিকে সর্দি হইছি
1: তোমার কথা নি জানা পড়লানি তো কাই এলা আলে আজি উনা করি কথা এলাসনি
3: বর্ষা হইছি মো সেদিন বর্ষারে ভিজি গলে তারপরে আমার সায়েন্স ল্যাবরে এসি চালাছে সবলে তো সায়েন্স ল্যাবরে তিন চার ঘন্টার রহি গলে তো টিকে
1: আলে জীবন বাবু কাই গীত শুনবাক মন করলা আছাস
3: আপনক চয়েস রু গটি গীত দি দেব
1: আলে আলে
0: হে ভাল গীত আর শুনাই দেব বাবু এন্টার সে ফোন করতে রুয়া ধন্যবাদ লাগো আর জোয়ার লাগো।

0: হ্যালো সারদা লাগবা গীত।
1: হ্যালো মামা জোয়ার
0: জোয়ার জোয়ার কে কইলাসনি কোন দিন কইলাসনি
1: মামা? বরগড় সনপ্রভাকর কইলি নি?
0: হ্যাঁ তোমার টন্ট শুনু শুনু জানলি যে লোকে মিজা শুনাইবার আছে কি নাই চিনাইবার আছে তোমরে?
1: মামা লোকে শুনাইবার কথা মানে জানবার কথা আছে আপনার মানে সিনা জানো।
2: দিদি কাইকি শুনবা মন করলা
1: দিদি? আজ তো থরে কে লাগিগলা, যাহা হোক থরে কে মই ট্র্যাক লগাউছিলি লাগিগলা তো বঢিয়া লাগুছে দিদি।
0: নাই মন্দির যাইলাস কাইকি? আজ শিব মন্দির সেরার পাই লাগ গেলা আরি সার্বন মাস কি নাই?
1: ও মন্দির যাইছিলি, মন্দির আসিলি, তারপরে উপাস খাইলি।
0: লাগলা বলু বলু মুই জানলি মন্দির যাইলা সাজি আলে কাই গীত শুন সাজি?
1: ও আজি গীত শুনবা মামা, এতে গীত এ ডাইরে সে জানার মজাই আমার কা।
0: এ বড়িয়া কইলাস নি আর নিকসে আর
1: বড়িয়া কাছি মামা তো আছি তাই মনে পি যাইছে।
0: এ বড়িয়া বড়িয়া গীত গাইলাস নি সেন্টার চৌবিয়াস করতে রুয়া।
2: আলে তোমার গীত বাজাই দেবো দিদি। হ্যাঁ
1: হ্যাঁ দিদি, চার জোয়ার জোয়ার।

0: সোহাবুল লগ ফোন কলাই হে মোর মান্ডির দুঃখ আমি চারি আলা ভলুবে
1: এমনকি
0: ফোন মনে আইলা গীত মিশা শুনাই দেল
1: হ্যাঁ
0: বেল মিশা আপুর বলি
1: যুব গিয়ালে আরে গোটে গার তুই জীবুস বলে জাগ্রত নেই যা
0: জাগ্রত জাগ্রত থিবার আছে সব মিশা জাগ্রত থিবার আছে
1: আলে ভাই বইনি মন তুমি মিশা জাগ্রত রুয়া সব আটকে আমকে এনতি আকা ফোন করতে রুয়া মন পছন্দ গীত শুনতে রুয়া কাতা বার্তা এইতে রুয়া আলে গালু নি আরে রইলু নি মিশা জুয়া

0: করে, নিজে চাষ করে, নিজে জমি কি যায়, নিজে খত মারে মানে সার পকায় জমিরে, আর হিড়ি বাঁধে, হিড়ি বাঁধিবি, পোলা বি পকাইবি, লোক মানুষ খুলি নেই পোলা বি পকাইবি, সব কাম মুই নিজে করবি।
1: আপনার যে কষ্ট করছেন আপনার তা ফলটা মিলুছে না?
0: ফল কু বর্ষ যদি বর্ষা সমান পারলে তো ফলটা মিলে, যদি বর্ষা যদি কম হয়ে যায় সে বর্ষ ফল মিলে নাই।
1: যেতে যে বর্ষ আপনার ফল মিলে তো নিশ্চিত ভাবে মানে আমার লাভ হুয়ে আমি খুশি হয়ে যাও, যে বর্ষ আপনার ক্ষতি হুয়ে আপনার কেমিতি কোন সব জিনিস ম্যানেজ করতে?
0: সেইটা তো প্রভুঙ্কর হাতের কথা, সেমতি ভগবান চলাই দিকে আমি চলে যাও, হ্যাঁ কাকু বি মাগামাগি করে চলে যাবো, গোটে বর্ষ চলে যাও, তারপরে ধান যদি ফসল আসি যায় তার লোন তাকে ক্লিয়ার করে দেবো।
1: নিশ্চিত ভাবে আপনার কথার হি জনা পড়ুছে আপন কেতে মানে পুরো শক্তিশালী মানুষটে, কেতে আপনার ভিতরে সাহস রয়েছে, সব জিনিস আপনার নিজে সব জিনিস কিপর পরিচালনা করছেন।
0: ভগবান মতো বহু সাহস দিয়েছে, বহু সব কিছু করে পারে মই।
1: তাহলে দেখুন কেউ সময় আপনার ধান বুণতে, কেউঠু আপনার বিহন আনতে, কেমিতি কোন প্রণালী চাষ করতে টিকে কুহন্তু।
0: আজ্ঞা কোন গোটে একরাকু 20 কেজি ধান, আমার দেশিয়া হিসাবে 20 কেজি ধান সেইটি পড়িব না, নচেত 10 কেজি ধান হিসাবে সরকার ধান যদি কিনিক আনো 10 কেজি হিসাবে সেটা পকা হব, তরিকি 6 ইঞ্চি ইয়ে মোটা কোন বেদি ভরিয়া করিকিনা তাকু তাকু বেদি ভরিয়া করিকিনা তাকু নেকি তাকু পকাইবু, পোলা বলে রুইবু, পোলা পকাইবু, তরি পকাইবু, তরি পকাইলা পরে তাকু যেতবে 22-23 দিন হয়েযিব তাকু আমি কাড়িকি পানি যেতবে সমান আমার সমান জুলাই মাসের দেব, সে পানি হেলা সে তরিকি তাকু কাড়ি আমি লোক কুলি দেখিকি তাকু আমি রূপা করিবু।
1: তাহলে আপনার যে ফসলটা অমল হুয়ে তাহলে কেউটি কোন বিক্রয় করতে?
0: বিক্রয় বর্তমান বিক্রমপুর মন্ডি চলছে, বিক্রমপুর মন্ডিরে হি বিক্রি করু, আগ তো যেত ইয়ে করলু নবরঙ্গপুর বিক্রি করলু, মার্কেট কমিটি বিক্রি করলু, এবে বিক্রমপুর হি বিক্রি করছু।
1: আচ্ছা আপনার যদি সমুদায় কহিবে আপনার লাভ হুয়ে না ক্ষতি হুয়ে?
0: লাভ লাভ হুয়ে ম্যাডাম, কিছু নহলে বি একরা কু 6,000-5,000 এমতি মিলিব, সব খরচ যাইকিনা বি 5,000 মিলিব, কিন্তু ভগবান কষ্ট মষ্ট বি আমি ভগবান চলি যাচ্ছু না, ভগবান দৌছি আমি চলুছু একা।
1: তাহলে আপনার এই ধান ছড়া আউ কোন আপনার করিবা পাই ইচ্ছা আছে কেবে ভাবিছেন কি মু আউ কিছু বি করি পারিবি?
0: মকা বি করলি ম্যাডাম, মকা চাষ বি করলি, এমতি এমতি সময় বলে মকা চাষ করলি, খরা মকা চাষ করলি যে লস হয়ে গলা, লস হয়ে গলা, পানি নদীর শুকি গলা, লস হয়ে গলা, সেইটি পাই মকা চাষ ছাড়ি দিলি, খালি ধান চাষটা করছি।
1: আচ্ছা এসএইচজি গ্রুপে আপনি যে মিশছেন চাষ বি করছেন, লোকমানকু আপনি কিপরি কোন অনুপ্রাণিত করছেন চাষ বিষয়ে?
0: আমার গ্রুপ লোক কৌছি তাকে বি কৌছি যে ই অমক ধান আনরে, সিবি ম হাইব্রিড ধান আনরে, বহুত ধান হচ্ছে, ক্রান্তি গোল্ড আন, বম্পর ত্রিপল সেবন আন, এসব মুই কুয়ে আন, এটা কর ভালো হব ধান, আর বেশি বেশি খত মারলে জমি খারাপ হয়ে যাব, আর গোবর সার বি পক, গোবর খত পকাইলে বি ধান ভালো হব, খালি সার মারলে বি ধান বেড়া খারাপ হয়ে যাব বলে মুই সমস্তকে এমনি কুহে ম্যাডাম।
1: আপনি কোন কোন সব ধান কোক ধান বিহন আনতে, কোক ধান বিহন আপনি সমস্ত কুহতি আনিবা পাই যেটা কি আম অঞ্চল পাই বহুত ভালো রহিব?
0: আমার অঞ্চল পাই ধান বলে 1001 ধান আটা বহুত বড়িয়া, আর আর অন্য কো ধান অনেক আছে, খালি পোক হব ই সব হব বলি গিরি আর মনা করছু, কান্তি গোল্ড বি ভালো আছে, আজি কালি ভিতরে কান্তি গোল্ড ভালো আছে, বম্পর ত্রিপল সবন বি ভালো আছে, এবে পোক পোক হওনি সেটা মানে এটা মানে সব ভালো আছে, আর 1001 তো বিলকুল পোক হবনি, প্লাস্টারে হবনি, পোক হবনি, কিছু হবনি, 1001 সেটি ধান আগে চাষ করছি, আর মকা চাষ করছিলি, মকা চাষের লস হলা বলে মকা চাষ করনাই, আখু চাষ বি করছি, আখু চাষের বি লাভ হচ্ছে, আখু চাষের লাভ হচ্ছে, এবে আমি তো লেডিস লোক আমি তো কিছু সেসব করিপারিবু নাই, আমার পাখে সেসব যন্ত্রপাতি না নথিবা যোগু আমি অন্যকে দেবু বলে আমাকে তো লস পড়ব, অন্যকে যদি দেবু বলে সমান হিসাব হয়ে যাব, আমি করবো এত পয়সা খরচ করবু, অন্যকে দেবু, অন্যকে দেলে আমাকে লাভ হব না বলি আমি আখু চাষ বি ছাড় দিলি।
1: নিশ্চিত ভাবে বহু সুন্দর কথা কহিলে, আপনার সঙ্গে কথা বহুত ভালো লাগিলা, এবং মু আশা করুছি আপনার কথার মধ্যে অনেক মা ভৌণী অনুপ্রাণিত হয়ে সেমানে মধ্যে চাষ কার্য করিবা পাই আগেই যাইথিবে, সুযোগ মিললে পুনি থরে কথা হবো, আম আকাশবাণী পরিবার তরফ বহুত বহুত ধন্যবাদ।
2: কেতে সুন্দর কথা কইলে ভৌণী, তাঙ্কর চাষবাস বিষয়ে কেতে গুড়িয়ে কথা কইলে, ভাল লাগিলা শুনিকি না তাঙ্কর মনর কথা।
3: হই ইনতি কথা হউতিলে কথা হাই পরাগা লাগুছি, টিকি টাইম আড়ে দেখো তো।
2: ওহো ই বর্ষা আউরি ছাড় নাই, ইয়াড়ে রাতি হয়ে গলানি, কিন্তু যিবা?
3: হই হই চালো চালো, ই পাখের টিকে চা পিকিনা ধীরে ধীরে যিবা।
2: হো হো চালো হলে উঠিবা বৈঠক ঘরে।
3: হ্যাঁ হ্যাঁ চালো চালো।